আচ্ছা জি, সঠিক সঠের মনে না হাজি ডের মানে না মেসেজ কবলে মোবাইল। আচ্ছা জি সহি ঠিক সহ ফরমাইশ দেখো টাইম চুকুম দে বিলকুল দে খতম শুই ওয়েনশাল নেক্সট প্রোগ্রাম কি বাই জরুর দে তবলিকম।

0: ওকে জি গুরু খালছি মিস্টার আই সোকতি আসসালামু আলাইকুম। জি জনাব সোকর সে খবর কে কিম জনাব। ওয়া
1: আলাইকুম সালাম।
0: আবুজ নদির সি সোকর সে খবর কে কিম জনা জি। হ্যালো হ্যালো ঠের মাজরা সর জি
1: কমজোরি
0: তকবর
1: গুরুর সিদা গানা দা নদী কান তো চাল কাছে ইয়াই কানা ইয়ো ইসলামিক পয়েন্ট অফ ভিউ সারা কমু জবাব সুতনা
0: জি জি
1: লাপাক ইউ কি গুরু গসিদা কানা তাকবুর সিদা আগাই আল্লাহ পাক কেদার দা কি আগাই আল্লাহ পাক নাউ সে কল কো সু সারা বে ইচ চা না হেল্প কো দে গুরুর কান নদী তো চাচি সো তো যাই আগা বল তো সে আও নাম তো বেদা সে হালক তো চপলে সে যাই দে দা গাই সারা কি বল সে না কি নজা
0: বিলকুল
1: আল সিস্টার মোতার আপনার স্পেশাল সালাম আর স্পেশাল টিম স্টাফ সিদা রেডিও আমানওয়ালা এটোল এটা সালাম
0: জি ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো ভেরি মাচ আ লট অফ থ্যাঙ্কস ফর কলিং ইউ জাহান মননা থ্যাংক ইউ সো ভেরি মাচ গুরু মনেশ কালার জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পুরোর মে চিতার না ওয়ার্ক তা
1: মাশাআল্লাহ
0: চিতর
1: নাকি মানে
2: ولس کی مصروفیات چې پاسر راو خو کله کله کال کړو
0: ایسه نه ده صحیح لاله ټیم سره به هی کام داس چل بوکی کنا چې شپې ته ان شاء الله موږ شو کو کنا شو دی کنا او زه تاریخ بھائی بروسو بالکل دستورو محفل کے کنا بیا بالتے کی گپو لگو کال خما خا بیا او کشا
2: ډیر مننه ډیر مننه
0: چاته دعا سلام دعا سلام ولا شجی
2: او ټول لسنر تم په بورې بورو دا وسلام
0: وعلیکم سلام یو جهان مننه
2: ونس اگین
0: ټینک یو سو ویری مچ فار کالینګ ٹی لالا یو جهان مننه د کون ګورو نیکسٹ کلر بو ګورو جی السلام علیکم جی جناب السلام علیکم کال مو ملاو دا خبر هو کې
3: بالکل
0: جہان مننا تھینک یو سو ویری مچ جی